0: জন্ম স্টুডি সরকার করে ফান্ডিং কেনাও
1: Ella Catimó, la de Serrática.
2: Soy Anita de Sant Jordi.
3: Ràdio Murta, una ràdio d'aquí feta